শ্রোতা বন্ধু, যদি তুমি স্বাদ ত্যাগ কর তেবে এহা শরীর পাই লাভদায়ক, যদি তুমি বিবাদ ত্যাগ কর তেবে এহা সম্পর্ক পাই লাভদায়ক, এবং যদি তুমি অযথা চিন্তা ত্যাগ কর তেবে এহা সমগ্র জীবন পাই লাভদায়ক। তবে এই সুন্দর অনুচিন্তার আরম্ভ করিবা আজ সকালের প্রথম অধিবেশন শুনিছন্তি আপনমানে আকাশবাণী এফএম রেইনবো কটক 100.4 দিল সে দিল তক। সময় বর্তমান হওয়া পাই যাচ্ছি সকাল ছটা। শুনন্তু নিউজ ইন হিন্দি রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লির কিছু সময় মধ্যে।

0: फ्रेंड्स म्यूजिकली योर आकाशवाणी एफएम रेनबो कटक को आपण माने ट्यून करी छंती एंड आज रा सकाळ रे आपणक सह जोडी हे छी आपणक साथे स्मृति यस एंड समय हे गलानी सकाळ 9टा आपण मनकर बहु प्रतीक्षित समय डायल इन लाइव चिट चैट विथ स्मृति हाजिर हे गलानी 0671-2303-153 ए नंबर रे आपण माने मो सहित कनेक्ट हे भाव प्रवणता मनीष हृदयर सबुठारु सुंदर भाषा जेउठी भावना थाए सेठी संपर्कर गभीरता बढ़ी थाए भाव प्रवण मनीष गोटे मनीष अन्यर दुख को निजर दुख भाव अनुभव करे ए भावना मनीष को कोमल करे किंतु दुर्बल नुह ভাব প্রবণতা হচ্ছে হৃদয়ের এক সুন্দর শক্তি যা মানুষকে মানুষ সহ যোড়ি রাখে বন্ধু হ বন্ধু ভাব প্রবণতা দুর্বলতা নুহ এহা হৃদয়ের সেই সৌন্দর্য যা অন্যর হসরে খুশিরে এবং অন্যর লোহরে বেদনা খোঁজি পারে তবে এতে কথা কহিবার কারণ আজির টপিক মধ্যে তারি উপরে আচ্ছা কুহন্তু আপনার জীবনর সবুঠারু সেই ভাব প্রবণ মুহূর্তটি কোন থিলা সাথী আপন মানে মো সহিত জড়ি হই পারিবে 0671-2303-153 এই নম্বরে আপনার জীবনর সবুঠারু ভাব প্রবণ মুহূর্ত কেউটি কেউটা থিলা কোন থিলা আর কেমিতি সেটাকু আপন বুঝি থিলে সে বিষয়ে বহুত সেনসিটিভ কথা কিন্তু বহুত ভালো লাগিব নিহাতি ভাবরে তবে আপন মানে মো সহিত জড়ি হন্তু 0671-2303-153 এই নম্বর রে দেখিবা ফোন লাইন রে জনে কলার আসিগলেনি কি আছন্তি হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার
1: মু সাই কোচি বেলপড়ারু
0: সাই ওয়েলকাম করুছো এফএম রেনবো কো আজি ফাস্ট কল তমর লাগি যাইছি কেমতি আছো
1: আচ্ছা পুরা মোবাইল আছে আপনা কেমতি আছন্তি
0: মু বি বহুত ভালো আছি তবে সাই আজির ফার্স্ট কলার তুমি তবে কোহ প্রথম কথা হচ্ছে তোমার জীবনর সবুঠার ভাব প্রবণ মুহূর্তটি কোণ থিলা কিছি হেইছি লাইফ রে সেমতি
1: হ্যাঁ সেমতি তো সমস্ত লাইফ রে হেইছি মো লাইফ রে কেমতি না হবো মানে সেই টাইমটা বুঝিবাটা বি বহুত কষ্ট যিয়ে বুঝিগলা সিয়ে মানে সবু কিছু করি পারিবা আর সেইটা নথিলে জীবনে কিছু নথিলা বেলা মতে লাগে কাইকি না গোটে ভাব প্রবণতা গোটে এমিতি জিনিস যাকে বুঝিবা কষ্ট মু আগরু ভগবান কো বিশ্বাস করুনথিলি তো মু ভাবে যাহা আমি করিবা সেইটা হি ফল পাইবা এইটা তো ভাবিবা ঠিক হলে ভগবান কো বি বিশ্বাস করিবা তা সহিত দরকার কিন্তু মু বিশ্বাস করুনথিলি হলে এমনিতি গোটে টাইম আসতলা মু যাইথিলি পুরী তো সেতেবেলে কইতলা না রথযাত্রা টাইম রে আমি যাইথিলু তো বাহুড়া থিলা প্রবল ভিড় থিলা তো আমার ইচ্ছা হলা টিকে রথ টাণিবা পাই ঘরে লোক কইলে রথ টাণিবা মু বলে হো কোন রথ টাণিবা এই এতে ভিড় ভিতরে কোন যাই টাণিবা তো তাঙ্ক কথা শুনি কি পড়ে যাইছিলি এতে ভিড় থিলা চারি আড়ু পুরা চাপি চুপি দেলে সেই টাইম রে মু কোন করছিলি হাত টাকি দেই কি জয় জগন্নাথ কই কি ভগবান কো ডাকি দিলি তারপরে আপন বিশ্বাস করিয়েনি সেই টাইম রে কইছিলা না মু এমিতি মানে ছেলা ঠেলিলে পুরা গোটে সাইড কু পড়ে আসছি তারপরে মানে মতে এতে খুশি লাগিলা আমি বলি মু ভগবান কো বিশ্বাস করনাছিলি হলে ভগবান কো আজি মানে হাত
0: বিলকুল মানে প্রকৃতির সেই সময়টা মানে বহুত মানে আনন্দিত লাগিথিব আর গোটে কোহো আসিথিব মন ভিতর নাই কি বহুত সুন্দর সাই যা হো গোটে সুন্দর অনুভূতি তুমি শেয়ার কল বহুত বড় লাগিলা থ্যাংক ইউ সো মচ কল করিথিবারু
1: ধন্যবাদ দিদি রইলি নমস্কার
0: নমস্কার সো আপন মানে বি ফটাফট মো আমার সহিত কানেক্ট হন্তু আজি স্মৃতি পচারুছি আপনার আপনার জীবনর সবুঠার সেই ভাব প্রবণ মুহূর্তটি কোণ থিলা কেমিতি থিলা সে বিষয়ে আপন মানে মো সহিত শেয়ার করি পারিবে আপনার কথা 0671-2303-153 এই নম্বর রে দেখিবা আজ জনে কলার আসলে কি আছন্তি হ্যালো
2: হ্যালো ম্যাম নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কে কহুছন্তি
2: ମୁଁ ପ୍ରଫୁଲ୍ଲ ପ୍ରଧାନ କହୁଛି କୁଆଡ଼ ପାଳ

0: নিশ্চিন্ত ভালো রাখতে হবে।
1: সেইলাগি টিকে আশ্চর্য হয়ে না ফার্স্ট
0: উল্টা খারাপ হয়ে গেল আমার তো সাদা ভাই
1: আচ্ছা ঠিক আছে টুনা ভাই আপনার আমার সহ কনেক্ট হয়েছেন কুহতু আপনার জীবনর কন ভাবপূর্ণ মুহূর্তটি কন লা
0: ভাবপূর্ণ মুহূর্তে কন মানে ভাব বিহল হয়ে
1: যায়
0: এখন তো রেডিও মাধ্যমে যেতে শ্রোতা ভাই ভৌণী মানে এবং আর্য মানে সব পাইছি দেখা হয়ে যায় যে শ্রোতা সময় নৌ কি কিংবা কোটি দেখা যায় বহুত ভাব বিহল হয়ে যায় এত খুশি লাগে মানে মু জীবনে কল্পনা করিপারে সমস্ত শুণুলি সমস্ত সমস্ত ভগবান প্রভু জগন্নাথ প্রভু শারদা সমস্ত কথা শুণুলি উমিরা ভৌণী কৌলে তাঁর সাহায্য সহানুভূতি সেটা বহু সুন্দর কথাটি কহিলে আর যা সব এমনি মু নিজে বিষয়ে কেন মতো ভাল লাগে শ্রোতা ভাই ভৌণী মানে এবং আর্যে যেত অল ওড়িশা যেত আর্যে ভাই ভৌণী মানে অনেক যদি কৌশি মুহূর্তে দেখা হয়ে যায় মু এত খুশি হয়ে যায় ভাব যে মু কিছু পাটির কথা বার
1: নিহাতি ভাবে যা আমি সববে শুণু যা সহ আমার এমনি ফোন মাধ্যমে বর্তমান যেমনি যোগাযোগ রয়েছে তো তাঁকু যেত আমি সামনা সামনি দেখু বা পাও পাখে পাও তো সেতবে প্রকৃতরে গোটে ইমোশনাল মুহূর্ত আসি যাই বহু ভাল লাগিলা থ্যাংক ইউ সো মচ
0: মো পকেটে গোটে চকলেট ছোটিয়া জিনিস পাঁচ টিকা হোক কি দশ টিকা হোক কি টঙ্কিকা হোক চকলেট খেয়ে নিশ্চিত
1: বিলকুল এমিতি স্নেহ ভাল পাইবা আশীর্বাদ রহি থাও আপনকর বহুত বহুত ধন্যবাদ আজি কল করথিবার
0: রইল আজ্ঞা নমস্কার মা কাছে তো সব পরিবার ভালো রো
1: জীবনর সেই ভাবপ্রবণ মুহূর্ত কন থিলা জীবনরে অনেক কিছু ভাবপ্রবণ মুহূর্ত ঘটিথায় ভাবনা মানুষকে কোমল করে কিন্তু দুর্বল করে নি ভাবপ্রবণতা হেউচি মানুষ হৃদয়ের গোটে সুন্দর শক্তি যাকে মানুষকে মানুষ সহ যোড়ি রাখিথায় এই যেমতি আপনার কল মাধ্যমে আমি মধ্যে আপনার সহ যোড়ি হোচু 0671-2303-153 এই নম্বরের স্মৃতি সহ আজ সকালে আপনার কথা হচ্ছেন দেখবা আজ জন কলর আসিগলে কি অনেক হ্যালো রাজেন্দ্র নন্না কটক রু আমার সহ নয় গাঁ কটক না কি
2: আচ্ছা বললেন সুন্দর ভগবান প্রভু জগন্নাথ গীতটি সুন্দর দৃশ্য বসি রত্ন সিংহা আসন
1: আচ্ছা
2: পাপি মানে তরি গেলে করিদেব দর্শন তুলদাস মহারাজ দেখি দিয়েছি যেজ পুঞ্জ রথ দিব্য অনুতা কুশলপুর ভূতা আত্মা রাম প্রভু জগন্নাথ যেতে রথে বসে বুলতে সব সে ভাল পাঁচ নরমূতি রথকু মনীষ রুচি রথকে ভাল পাঁচ
1: বিলকুল
2: গীতার কেছেন ভুক্তার যজ্ঞ তপ তা সর্বরূপ মহেশ্বর ত্রিভুগম সর্বভূতান জ্ঞান শান্তি মৃষ্টি কহিলে তু যা করুচু যা উপভোগ করুচু তার উপভোক্তা হচ্ছে মু নিজে তু পনির তরকারী খালি খাইকি পাটিতে জিভে কৌছু ভাল লাগুছি কিন্তু তার প্রকৃত ভয় তথ্য উপভোগ করছি তাহলে বসে মু সবে কৌছি মু যা করছি কে জান না আরে তুই বা নিজে জানি মু তো কাছে আছি তারপরে তথ্য মু এমনি করিদেবি তুই আপে আপে লোক সমাজে কইদেবু তেমন সবুঠু ভাল পাঁচ এই নরুতি রথকে আগে বসে কেউ অনেক না হাত ভিতরে বসে মনসেটু হাত তাহলে কিছু না লেজরটা সেই শক্তি তাঁকর ঐতিহিক শক্তি সেইটি অছি সে শক্তি দ্বারা এয়ার যাচ্ছি অল বডি কি সংস্কর্ষণ করবি সে পুরো কিন্তু তু যা করুদেবু মো কন্ট্রোল ভিতরে রয়েছি তু মো কন্ট্রোল রু বাহারি গেলে মু তোকে আর আনিকি পুরাই পারিনি গোল ভিতরে কিন্তু তোকে মু ছাড়ি পড়াইবি মতো অপমান লাগিব তোকে ছাড়ি পড়াইবি তুই সব দিন শুইদেবু আর হসিবুনি কি কান্দিবুনি বুঝলা এই বুঝা রত দিব্য বিশ্বাস মহারাজ লিখি দিলে রামচরিত্র মানসরে এই রথ কু সে বহু ভাল পাঁচ
1: তবে রাজেন্দ্র রানা আজি আপন আজির টপিক উপরে টিকে কুহন্তু
2: ভাবপ্রবণ কেতলে চলি না মু যেতে পাঠ পড়ুতেলি 70-71-72 মতে 75 মতে পাঠ পড়া করছি সেটি মু 72 মতে মেটি পড়গাই দেই সেটা বই খই মিলেনি মাগি গিরি আনে বই আত মাগি আমি সে বই যে দুনিয়া ছাপা হবে হইতো তুমি দেখাই দেব আর লাইন নাই কি কিরা চিন্তা নাই।

ওকে সো সময় বর্তমান 10:32 অলরেডি হয়েগলানি 11টা পর্যন্ত হি আপনার অনুরোধ গীত কার্যক্রম বর্তমান পর্যন্ত চালিব তবে রাতে 10টায় আউথরে রেনবো এসএমএস রো এফএম রেনবোরে আপনার শুনিপার আমি কনেক্ট হয়েছেন কিশোরনগর কটক বাবন চন্দ্র পাল এবং মমতা পাল লিখলে জয় জগন্নাথ নমস্কার হিন্দি ফিল্ম সঙ্গ গুলামি জিহালে মুসকিন এই গীতটি শুনবাই চাইছেন লতা মঙ্গেসকর সবীর কুমার আওয়াজ লিখলে স্মৃতি আপা নমস্কার অনুরোধ গীতটি নিশ্চয় শুনেবে বিলকুল শুনেদেব আপনার মনপসন্দ গীত।

10টা বাজি 50 মিনিট অলরেডি হয়ে গলানি এন্ড আমার সহিত আমারে সাথ আর ভি শ্রোতায় জুড়ে হুয়ে হ্যাঁ বাহার সে মতলব ওড়িশা কে বাহার সে সব হমেশা সুনতে হ্যাঁ আর মেসেজ করতে হ্যাঁ দতরঙ্গী ভাটাপড়া ছত্তিশগড় সে হীরামণি বর্মা পারসমণি বর্মা পুষ্পেন্দ্রমণি বর্মা নোখেলাল বর্মা হমসে কনেক্ট হুয়ে হ্যাঁ তুসে বিছড় কে জিন্দা হে ইয়ে গানা সুননা চাহতে হ্যাঁ যাদো কে মৌসম ফিল্ম কা আর লিখে হ্যাঁ জয় জগন্নাথ জি প্রিয় আর জে স্মৃতি ম্যাম জি থ্যাংক ইউ সো মচ তো পৌঁছাতে হ্যাঁ আপকো আপকি পছন্দিদা ये ब्यूटीफुल सा गाना।

0: সো আমার সাথে কানেক্ট হয়ে আমার নেক্সট কলার, চলন্তু কথা হয়ে যাবা। হ্যালো, গুড আফটারনুন। তাপস ভাই, আপনার আম শো কু ওয়েলকম। কোন কহবে আজ টপিক বিষয়ে?
1: দেহ ম্যাডাম সবু প্রকার চিকিৎসা করা দরকার।
0: আজ্ঞা
1: ম্যাডাম, এত কবি সকাল উঠি খালি পেট পানি পিঁধু, টিকি চলাবুলা করতু খালি পাদরে, পানি পেট পুরো পিঁধু, খাঁটু পেট পুরো।
0: আজ্ঞা, যা হোক, বহুত সুন্দর সুন্দর হ্যাবিট আপনার শেয়ার কলে, থ্যাংক ইউ সো মচ। সেইথিলে তাপস ভাই ভুবনেশ্বর রু শেয়ার কলে কি সকাল উঠি সফিসিয়েন্ট পানি পিবা দরকার। মু কহি রখে এইটি কি আমার যাহা রহিছি বডির ওয়েট, প্রতি 20 কিলো ওয়েট রে আমাকু গোটে লিটার পানি পিবা দরকার। যেমতি সাপোজ আপনকর যদি ওয়েট রহিছি 60 কিলো, তো আপন প্রতিদিন 3 লিটার পানি কমপ্লিট করিবা পাইন চেষ্টা করন্তু। সো বহুত সুন্দর কথা মনে পকাই দিলে কি নিজ বডি কো হাইড্রেটেড রাখিবা গোটে সবুঠু সহজ উপায় এবং সহজ হেলদি হ্যাবিট। সো এমতি কোন রহিছে আপনকর হেলদি হ্যাবিট শেয়ার করি দিয়ন্তু আজ ডাইল ইন লাইভ চিট চ্যাট রে। ডাইল করন্তু নাম্বার 0671-230-3153। চলন্তু শুনিবা কোন রয়েছে আমার নেক্সট কলরঙ্কর হেলদি হ্যাবিট। হ্যালো, গুড আফটারনুন, কি কহুছন্তি, কোডু কহুছন্তি?
2: রাতি পাইলে খাদ্য সমস্তঙ্কু আবশ্যক।
0: আজ্ঞা,
2: আউ ক্ষীর বি সমস্তঙ্কু আবশ্যক।
0: আজ্ঞা,
2: আউ সবু পুরুষ মানঙ্কু সুন্দর পত্নী আবশ্যক। কিন্তু কেতে জন চাষ পাই আগভর হউছন্তি, কেতে জন গাই গুহাল সেবা করিয়া পাই আগভর হউছন্তি, আউ গটে সে সুন্দর পত্নী কো পচার, সে কহবে মোর পুয়টি হবা নিহাতি আবশ্যক। তাহলে আসিব কোঠু ম্যাডাম? হ্যালো,
0: আজ্ঞা কুহন্তু,
2: আসিব কোঠু ম্যাম? তো এই শরীর বিষয়ে যে রাখিছন্তি যে
0: আজ্ঞা হেলদি হ্যাবিট
2: সঙ্গে কোন হাড় মাংস রক্ত চর্মর ঢাঙ্কুনি না কোন?
0: আজ্ঞা,
2: তেণু এই শরীরের সংজ্ঞা বুঝিয়া কহিলে আগে নিজকে জাণিবা দরকার, চিহ্নিবা দরকার। আপনার যোটা বিধি বড় কি বিধির বিধান বড়, যে বিধির বিধান আছে আমি 6-7 ঘন্টা নিহতি শোবা দরকার। রাতে 12টার শোবা, ভোর 5টার উঠি যা, আর বেল পানি বেল পত্র চোবাই দিলে আমার শরীর সুস্থ রয়ে যাব
0: না, সেমতি তাকে বেবি হব নি
2: ম্যাম। যে বহু সুন্দর টপিক, বাস্তবিকতা গোটি বিশ্লেষণ করিবা,
0: আগে
2: নিজকে চিহ্নিবা,
0: 6-7 ঘন্টা
2: বিশ্রাম করিবা, সকাল উঠিবা, আর তারপরে টিকে নাকু মানে অর অভ্যাস আর আশীর্বাদ।
0: আজ্ঞা,
2: বাস্তবিকতা টিকে জানন্তু ম্যাডাম,
0: অর
2: অভ্যাস আর আশীর্বাদ, ঠিক না? গো সেবাঙ্ক টিকে ধ্যান দবা, সেমানক আশীর্বাদ কিছু বি হয়ে যাব।
0: আজ্ঞা,
2: পরি

ভব্য স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন কলে সেসেলস রাষ্ট্রপতি ও প্রবাসী ভারতীয়। ভারত ট্যাক্সি যোজনা আগামী দুই বর্ষ মধ্যে 500টি শহর বিস্তার করা লক্ষ্য রাখছেন সরকার, কহিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইরান পক্ষ বাহারিন উপরে ড্রোন আক্রমণ নিয়ে অভিযোগ। এবং ইউএস ওপন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছলে ভারতের দেবিকা সিহা, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান। মুখ্য সংবাদ বর্তমান পর্যন্ত এতকি। আমার পরবর্তী মুখ্য সংবাদ শুনিপারে রাতে 10টায়।

ট্যুন করছেন দি মিউজিক্যালি ইয়ার্স 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক এন্ড সো চলিছি গীতরে মিতরে। সো ফ্রেন্ডস, বায়োপিক কহিলে কেবল জনে ফেমস ব্যক্তিঙ্কর সকসেস স্টোরি নুহে, বরং তাঙ্কর স্ট্রগল, ফেলিয়র, সাক্রিফাইস আউ ডিটারমিনেশন র জর্নি। এই যেমতি এমএস ধোনি দ আনটোল্ড স্টোরি, এই মুভি দেখিলে জনা পড়েছি ভারতর সফল ক্যাপ্টেন হওয়া পূর্বরু কেতে কষ্টর সামনা করিবাকু পড়িথিলা। যেমতি ম্যারিকম, এই মুভি আমাকে শিখায় যে ইচ্ছা শক্তি থিলে কোনসি বি পরিস্থিতি বাধা দেই পারেনি, এবং এই মুভিজ গুড়িক কেবল এন্টারটেইনমেন্ট নুহে, আমাকে মোটিভেশন বি দেই থায়। সেথিপাই লোকমানে এই ভলি মুভিজ গুড়িকু বার বার দেখিবা পাই, রিপিটেডলি দেখিবা পাই পছন্দ করি আসিছন্তি। সো আগুকু বি এইসব বিষয়ে গসিপ জারি রহিব, কিন্তু তা পূর্বরু পৌঁছেতুছি আপনাঙ্ক পাখরে গোটে সুইট সং। সো কুয়াড়ে বি যাআন্তুনি, কুয়াড়ে বি সুইচ করন্তুনি, কেবল আউ কেবল টিউন করি থান্তু আপনাঙ্কর ফেভরিট মিউজিক্যাল এফএম স্টেশন সাইদিসমিক চারি আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক।

শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক অ্যান্ড সো চালিছি অবলাস স্মৃতি আও কিছু সময়ের সো কিন্তু আর ডি বর্মনক মেলোডি রে আজি পুরা মেলোডি আসি যাইছি অবলাস স্মৃতি কাহিঁকি না সে হচ্ছেন সুর কে সরতাজ আউ গোটে মজা কথা হচ্ছে পঞ্চম দা তোর মিউজিক ডাইরেক্টর নয় জনে বহুত হি ভাল সিঙ্গর বি মেহবুবা মেহবুবা ভি মিউজিক রে তাঙ্কর অলগা হি জাদু চালিছিলা সে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বি বজাই পারুথিলে

টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক ঝিলসে দিল তক আন সো চালিছে রেইনবো এসএমএস র আপনক পাখরে আপনকর মন পছন্দর গীত গুড়িক পৌঁছ পৌঁচ সময় কুয়াড়ে হি বিতি যাচ্ছে জনা হি পড়ুনি অ্যান্ড আউ মাত্র দুইটা হি গীত মু আপনক পাখরে রখি পারিবি সো এই দুটি গীত রিকোয়েস্ট করিছন্তি মুনি রানী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা মামালি কন্তল আঠগড়ু এবং শুণবাকে চাইছেন ওড়িয়া কথাচিত্র জাই ফুলরু এই গীতটি এবং পরে পরে মেসেজ করছেন সিডিএ সেক্টর 11 কটকরু উর্মিলা নির্মলা প্রত্যুষ এবং প্রভাকর শুণবাকে চাইছেন আলবম গীত তমি দেখা হল কেউ তারিখে এই দুইটি গীত ব্যাক টু ব্যাক আপনার পাখে পৌঁছে দেছি অ্যান্ড এটি হি এন্ড করা পড়ব শো রেইনবো এসএমএস কু সো এমতি হি আপনার মনপসন্দর গীত রিকোয়েস্ট করুথান্তু অ্যান্ড শুণুথান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক।

বন্ধু, আমি আজ যেতে জন্মদিনের কথা আলোচনা করুছি, তো আজ অনেক রথী মহারথী পাইছু। আজ হচ্ছে অভিনেতা অর্জুন কপুর জন্মদিন, 26 জুন 1985 অর্জুন জন্মগ্রহণ করলে। প্রযোজক বোনি কপুর পু অর্জুন প্রথমে সহ নির্দেশনা দেবার নিজের ক্যারিয়ার আরম্ভ করে অভিনয় করে। অভিনীত ফিল্ম রয়েছে ইস্ক জাদা, গুন্ডে, টু স্টেটস, কি অ্যান্ড কা, সন্দীপ অ্যান্ড পিঙ্কি ফারারা, হাফ গার্লফ্রেন্ড, সিংহম এগেন প্রমুখ। সেভাবে অভিনেতা কুণাল কপুর আজ জন্মগ্রহণ করে। সে হচ্ছেন ভেটেরান অভিনেতা শশি কপুর পু, 26 জুন 1969 জন্মগ্রহণ করে কুণাল। তাঁর অভিনীত প্রমুখ সিনেমা মধ্যে রয়েছে সিদ্ধার্থ, জুনুন, আহিস্তা আহিস্তা, বিজেতা, উৎসব, ত্রিকাল, সিঙ্গিজ ব্লিং, পানিপত প্রমুখ। আজ মধ্যে যুব ক্রিকেটর শিভম দেবেঙ্ক জন্মদিন, সে 1993 জন্মগ্রহণ করে। সেভাবে হকি খেলাড়ি মনপ্রীত সিং 1992 আজ তারিখে জন্মগ্রহণ করে। টোকিও অলিম্পিক্স ব্রোঞ্জ বিজয়ী ভারতীয় হকি দলের ক্যাপ্টেন মনপ্রীত খেলরত্ন অ্যাওয়ার্ড সম্মানিত করা যাই। মনপ্রীত দেশের অন্যতম সর্বাধিক ম্যাচ খেলি খেলাড়ি ভাবে গত জুন 17 তারিখে নয় রেকর্ড করেছেন। সে এপর্যন্ত 415টি ম্যাচ খেলি সারিছেন। তাঁর পূর্বর এই রেকর্ড লা আম ওড়িয়া পু দিলীপ তির্কি নাঁরে। দিলীপ 412টি ম্যাচ খেলি, চারিথর অলিম্পিক্স খেলি মনপ্রীত এপর্যন্ত 23টি গোল দিয়ে সারে। আজ মধ্যে অভিনেতা এবং রাজনেতা সুরেশ গোপীঙ্কর জন্মদিন, আজ তারিখ 1958 জন্মগ্রহণ করে। কেরল জন্মগ্রহণ করে সুরেশ। জন অভিনেতা, কণ্ঠশিল্পী ও টেলিভিশন হোস্ট ভাবে পরিচিত সুরেশ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিট্যুট সভাপতি রয়েছেন। সে বর্তমান কেন্দ্রর মন্ত্রী অছন্তি। শতাধিক সিনেমার অভিনয়কর্তা সুরেশ গোপী অনেক পুরস্কার মধ্যে পাইছেন। অভিনেতা লেসলি ত্রিপাঠী, পূর্বতন কেন্দ্রমন্ত্রী পশুপতি অশোক গজপতি রাজু, অর্জুন অ্যাওয়ার্ড বিজেতা তথা এশিয়ান গেম বিজেতা পদক বিজেতা তীরন্দাজ অভিষেক বর্মা প্রমুখ আজ হচ্ছে জন্মদিন।

দিল সে দিল তাক আমি চর্চা করলে ফিফা বিশ্বকপ সম্পর্ক এপর্যন্ত খেলা সরিছে ২২টি সংস্করণ ১৯৩০ আরম্ভ হয়েছিল ফিফা বিশ্বকপ প্রথম সংস্করণ বিশ্বের ফুটবল মহাকুম্ভর প্রথম সংস্করণ আরম্ভ হয়েছিল ১৯৩০ তো এপর্যন্ত মাত্র ৮টি দলর কবজা রয়েছে বিশ্বকপ। ব্রাজিল সর্বাধিক পাঁচ থর বিশ্বকপ জিতিথিবা বেলে জর্মানী আউ ইটালি প্রত্যেক চারি থর লেখাই জিতিছন্তি মানে জর্মানী চারি থর আউ ইটালি চারি থর আর্জেন্টিনা জিতিছি তিনি থর আউ ফ্রান্স উরুগুয়ে মানে দুই থর লেখাই জিতিছন্তি ইংল্যান্ড আউ স্পেন মাত্র থরে লেখা জিতিবার গৌরব হাসল করিছন্তি এই বিশ্ব বিজয়ী ফুটবল কো। বন্ধু ব্রাজিল পাঁচ থর অর্থাৎ ১৯৫৮ মশায় ১৯৬২ মশায় ১৯৭০ মশায় ১৯৯৪ মশায় এবং ২০০২ বিশ্বকপ জিতি এই ফুটবল মহাকুম্ভর সফল দল হয়েছে। এই দল মধ্যে সাত থর ফাইনাল খেলেছে সেতুর দুই থর উপবিজেতা হয়েছে। কিংবদন্তি স্ট্রাইকর রোনাল্ড লুইস নাজার ডিলিমা এই দেশ পক্ষ বিশ্বকপে সর্বাধিক গোল ১৫টি দিয়েছেন। এ দেশের মহান ফুটবলার পেলে সর্বাধিক তিনি থর বিশ্বকপ তুলি ধরিবার গৌরব হাসল করেছেন নিজ হাতে।

0: জয়দেবকে আজর কার্যক্রম বিদায় নেওয়া পড়ব, রেনবো এসএমএস কু এটি সারিবাকে পড়ব। তো কার্যক্রমের শেষ গীত শুনবাকে চাইছেন জলিল খান সিমরন নিমচৌড়ি কটকর শুনে দিচ্ছ আপনার আপনার পছন্দের গীতটি এটি শেষ করছো আজর রেনবো এসএমএস কার্যক্রম।
1: ইলো মাউসী তু কাহি কিমিতিকা টেনশন হউচু, এ কলোনিরে কাহা ঝিও কৌ কলেজরে পাঠ পড়ুচি, কাহা স্ত্রী কৌ অফিসরে চাকরি করুচি, কাহা বাড়িরে কোন ফলুচি, কিয়ে কৌ চাউলরে ভাত খাউচি, আমকু সবু জনা। সমিতিঙ্কর ভলরে মন্দরে সুখরে দুখরে আমি যদি নাক ন পুরেইচু, ঠিপি একবার টাইট হইযিব, আম রঙ্গ ঢঙ্গ দেখি সমস্তকু সিনা নাগি যায় চেঙ্কা, হেলে আমি দা পরি পুরা স্ট্রেট সিধা নুহে জমারু বঙ্কা, সমিস্তে কহন্তি আমকু বাড়ুঙ্গা টোকা। ইদং বিছুয়াতি গোত্র সিও ভাইডঙ্ক কর্মকাণ্ডে ন।

ट्यून करी छंती 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक टॉक भी ट्यून भी सब किछि गोटे सोरे फुल ऑन मस्ती फुल अप एंटरटेनमेंट ओनली ऑन किछि कथा किछि गीत रे आ मु अछि मोनालिसा आपण मनक साथी रे আজি আমি ঢের সারা কথা বা গীত মধ্যে শুনিবা কিছি কথা কিছি গীতরে তবে আপন কেবে চুপচাপ বসিথিবে আর সে টাইম রে মনরে কেতে কথা গুড়ে তুড়ে হয়ে আসুথিব কেবে খুশির কথা পুনি কেবে স্ট্রগল র কথা ହଁ ସେଠି ଆମ ମନରେ କେତେବେଳେ କୋଉ କଥା ଆସିବ ସେ କଥା କେବଳ ଆମ ମନକୁ ହିଁ ଜଣା କଣ ମୋ କଥା ଶୁଣି ଆପଣ କିଛି ଭାବିଗଲେଣି କି ତେବେ ଆପଣଙ୍କ ଭାବନାକୁ ଟିକେ ଅଟକାଇ ଦେଉଛି ତେବେ ସାଥୀ ଆପଣଙ୍କ ଭାବନାକୁ ଟିକେ ଅଟକାଇ ଚାଲନ୍ତୁ ନା ଆମେ ହଜିଯିବା ଆଉ ଗୀତରେ ଭିଜି ମନର କଥାକୁ ଖୋଜିବା ତେବେ ପହଞ୍ଚାଇ ଦେଉଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ଏହି ଗୀତଟି ଶୁଣୁଥାନ୍ତୁ ଆଉ ଗୀତର ତାଳେ ତାଳେ ପୁରା ଝୁମି ଯାଆନ୍ତୁ